0: ভাই হাও নই
1: হাও নেলিয়াম
2: আমি গোস্তার অনার আরিউ রাকাম বিয়া
0: FM 99.4 মেগাহের্টজ
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাই তাসিতি মর লরসায়।

0: ওকে দেখ মালকো ভিনতিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরে শোনা বা মালকো ভিনতিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানে সান জবেন তু দি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউ নো ফো আপোয়ু বা দে জেন ভলিমেন্টো
1: লস দুনি কাতা ইতা জবেন তু দি রানে জবেন তু দি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জবেন তু দি তাম্বা নে মাকা ইতা হানে সান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন নিদা নে ইতে জবেন্তুরি মুস্তেঙ্গি হানোইন ইদা কে ফোন লাওসন আতো কন্টিনুয়া বা হানোইন ইদা কে সিরা হালো লা কন্ডিসো সিতো সাউন্ড কুনি সাউন্ড কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবে ইতা প্রেসিজা হাহোরিস হানোইন ইদা কে ফোন হানোইন ইদা কে ডিয়াক বা পোবু ইদা নে নেবে মাক দুরান্তে নে ইতা আরে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফলিং হে ডিপেন্ডেন্সিয়া নে মা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন ইডানে বা কন্ট্রিবিউট বা ডেভেলপমেন্ট নে হাবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিশু হাওয়া প্রেন্ডে নহ কনসিয়েন্ট বা রিয়াল ইডাডে না সাউন এ প্রেসিজ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নে মক মডার্ন ইজ এ সাউন্ড সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রা জাদু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাদু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম গিতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কুইনেসে লাই সিএনসি ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হামনে বেলুন দে হানোনা কাতাক সিএনসিয়া এমএল মার্সিস্তা লেনে নিস্তা নে সিএনসি ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমা দিহেন সিএনসি ইদানে মা গ্লাডিয়াক সিএনসি ইদানে মা গ্লাডিয়াক মা বে আওয়া কারাতে দে হানেসানে সে ওলা গোস্তে সিএনসি এমএল ওলা গোস্তা মসুনে লিভার ডাডে রাসি তাম্বা সিএনসি ইদানে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো হাউ নিয়ে আতো কন্ট্রিবিউট বানা সাউন ইয়া ইন প্রিমিয়ার হাউ ফুইন মরিস মাই আগর হাউ জার ওপা মোস্ট ডেট মুসা কন্ট্রিবিউট বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জবেন টু ডিডা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইদানে মুস কন্ট্রিবিউট বা ডিসএমবলমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম বলন তার সিরা ফর এক্সাম্পল এমআইডা আকার কি ইনিশিয়েটিভ আতো হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইদানে মুস কন্ট্রিবিউট বা ডিসএমবলমেন্ট ইরা তাম্বানে মাক কন্ট্রিবিউশন ইন্ডিয়া বা ডেভেলপমেন্ট বা জবেন টু ডি ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাক হাতেনে ডেট কোয়ালিয়া মাবে লা হাতেনে রিলিজা লা হাতেনে ট্রান্সফর্মা ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্টা বা ইতানি আনরাসি ডেভেলপমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বাডে ডালোয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিডাডে নে রিয়ালিডাডে ইডানি হাসোরুনে রিয়ালিডাডে হাসোর মানে সাইডা রিয়ালিডাডে ইডানে বে মাক নিয়ে সিন্তি নিয়ে আনে নিয়ে ইয়ে প্রিজাউন লারান মাবে নিয়ে সে হাতে থেকে তাক আইম ওকে হরিয়া খেলা এটা লিগা বা জবিন তুড়ি দে উলু সিরা ফতি সের তে মা হুসি দে ওয়ান সোল্ডার রিসে সিরা তেতে দেন ডিয়াকলিউ লাকন তিতলু ডুকে লাকন পাদ্রিয়া সে জবিন তুড়ি দে আগোরা ইতা ডিয়াকলিউ হাতে তে কাতাক আমি জবিন তুড়ি লাকুই আতাম বা ডালা রুয়া কা আতান তান কা আতাম ফোং ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মা কা যে তেং কনসিয়েন্ট বা রেলে দাদে যে তেং আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনি হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানে সান তাম্বা ইতানে ডুতি নে ইতানে ডেভের ইর আগোরা মাকা দুতেং আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সিয়া ইডা রিয়ালিটি আরে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরিয়েন্ট প্রাতিকা নু হুসি প্রাতিকা মাতু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতো জোভেন তুডি ইডা আগোরা ইতানে পাপেল নো ডেভের তো মাক ইতানে তেং আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিন লরং ইতা হারে বা ইতানে জোভেন তুডি ইডা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডান্সা ডিয়ালেতি গানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি অনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোবা ইতা নিয়া বেলুন এলা হানে সান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরি কন্ট্রিবিউ বা না সাউ নো ফো আপোয়ু বা ডিজেনভলভমেন্টো
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রেডানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রেডানে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হো বাস ইকোনমিয়া নেবে মাক সুস্টেনটাবেল কন সার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক ডিয়াক নো এডুকা আসেস এডুকা সাউন্ডে নেবে মাক ডিয়াক হো ডিবেলে কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দা নেবে মাক সাইন্টিফিক নো মো সাউডে নেবে মাক ডিয়াক হো ডিবেলে গারান্টে নো মো সু অ্যাপয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহা নেবে ইহা সুসিদারে কিয়াক নো সুসিদারে রিকু নো সুসিদারে কিয়াক লা ইহা অপরচুনিডারে ইডা আতু বেলে আসেসু সাউডে নেবে মাকা আডে কুয়াডা no la acceso ba educación de nebe maka credible basira anto ikus itala ya saudi nebe maka dia no mosi educación nebe mak dia itala ya conocimiento nebe mak dia maka ita se label ya capacidad de atu contribuir bana sam honune how garante tebes no how fear katak luta ba sociedad de clase hodi harahu sociedad de clase ne ba sociedad ida nebe maka socialismo kai tahanan sociedad ida nebe maka hau clase para tu bela garante povo hototo lilio kona ba zoven a tu bela ia conhecimento nebe maka dia no ia saudi nebe maka dia honune sira bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu nebe maka dia no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba zoven sira o insa ia hanu inda nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tama saida, tamba realidade moris povo nida agora, nakonu ho sociedade de klase iha nebe sira sai dominante ba iha makina de produção, no mos ia fatin hotu-hotu tanto ia carreira, no itala ia possibilidade ida para tu bela harahun sociedade capitalismo. Honune, único dalang atua harahun sociedade capitalismo mak tengke aprende teoria marxismo nudar arma bamudansa. Tuir hane harai katak, ou tuir hane perspektiva kona basun tuir ane, depende baitan espiritu da luta. Tambah si espiritu irane maka tu orienta ita, lihusi kondisan objektiva nebe mak ita rasik pesquisa, ita rasik kalau analisa, lihusi idane mak haturi tini espiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilung, ibung, ba itini povo oprimido sira.
0: Ok, diak maloko vintis, antes ita ba kontinuatan itania programa, musibelun sele se ofrece ta musika ida, firmai. Enjoy the music.